0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ

0: এন্ধার আর রাজা এন্ধারে লাগে মজা
1: যা রাজা খা গজা পাবি মজা
0: মই যদি করি দেও নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন না হয় মোর পছন্দ দুইটাকে কাটি কুচি করে দিম লন্ড ভঙ্গ
1: খবর খবর খবর
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত এনার যোগান ধরি যাও তার বাবে কিছু কমিশন পাও বাহ রে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার
1: খবরদার

হনু শিব জটাধারী, রূপর কুমার হনু শিব জটাধারী, পক্ষীরাজ গোরা খটখট খটখটকে দৌড়া, পক্ষীরাজ গোরা খটখট খটখটকে দৌড়া।

শ্রোতাসকলে ইমানপরে আজলি নবৌ ছবির গীতকেইটি শুনিলে। প্রিয় শ্রোতা, এইবার মনোরঞ্জনত আগবাইছো সোনমাই ছবির কেটিমান গীত। প্রথমে শুনো আহক দীপেন বৰুৱাৰ কণ্ঠৰ এই গীতটি।

0: ঠিকনাই করে ভবান লাগে,
1: রিলিফ পাওয়া যায় না। সব বেলেগ বেলেগ ধরনের গান শিকালো ন, এই অকল মেলোডি, এই বিহু সুরেলা।